0: ফাহে ত্যবা মিহ আজাইব বনি আদি নুরয় হেনি মিবাহ কতকা মেদুগা এবহি কুরআনা মেদুগা হিয়ে
1: ওয়ান্তুম সামিদুন
0: আদি ত্যবা মিহ বনি বডাওয়ে গাফিল বগিনে
1: فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا
0: فَهَتِيَبَا مِيهُ اللَّهَ سَجِدَ كُرَاشِ أَدِي هَمَيْكَنِ إِكَلَانْجِيَنْ أَلُكَنْ كُرَاشِ
2: دِوَهِ FM دِوَهِ نَّائِكُ نُوَدِيهَ 1 MHz

0: ঈশা সুয়ালে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগা সুকুন কুরে বেয়া কুরতা কি কবা
2: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
2: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবলা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহে এফএম গেনস্তে শাবিয়নি প্রোগ্রাম
2: শাবিয়নি প্রোগ্রামে দিবেহে বহুগা সুয়াল অন্না কোঙ্গেন কোন্নানি
0: কোম্মে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাডি তিরিহুগা
3: শাবিয়া

0: البصر
1: আদি তিমান রাসকালাঙ্গে আমরুফুলু এই ইং আমরুফুলে কামগা মেনুই নুয়ে ললুগে এসফিয়া জাহালুম ফাদাইনে
0: ওয়ালাকাদ আহলাকনা আশিয়াআকুম ফাহাল মিন মুদদাকির
1: হামাকাশওয়ানু তিমান রাসকালাঙ্গে তিয়াবা মিহুন্না ইফফাদা বেগেমবা মিহুম হালাকু কুরবিমে ফাহে হান্দমাকুরা মিহকু ওয়েহিয়ে
0: وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ
1: আদি এওরেন কোলা কমমে কামে ফাইফুতাউ গাবে
0: وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ
1: আদি কুদি বড় এমহা কান্ত আল্লাহুল মাহফুযু গালিওয়াফাবে
0: إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ
1: হামাকাশওয়ারুম তাকওয়া বেরিম বানি স্বর্গে তকাই বাওয়ে বাওয়তকে খোর তকে নিয়ামতকে
0: فِي مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُقْتَدِرٍ
1: হিং হামা জেহে উফাবেরকমগে দানগে কুলদুম ওয়ান্ত রসবন্ত রসকলাঙ্গে হাদ্রতুগে
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টস